The Power of Love, Amor FM luisteraars, 7:04. Tum namano aag pani me lagane aayi hoon main. Main hoon aapki sevika Nalini Jaipal. Geet jo aap sun rahe the Asha Bhonsle ji ki awaaz mein. Luisteraars, vandaag dinsdag 5 mei hoort jala hai en de avonduitzending is voor mijn rekening. कुछ हॉट सॉन्ग्स हम आपके लिए तैयार करके रखे हैं अपना प्लेलिस्ट पर एंड सही नीत नीव नंबर्स मार सो दर 80 नंबर्स फॉर यू तो प्रियु सिंह वालों एक सॉन्ग के बाद ga ik de lijnen opengooien. We hebben wederom een interactieprogramma. U mag inbellen, u mag mij appen en ik doe het live in de uitzending, uw appjes. Dus luisteraars, na één nummer. En dat nummer die haal ik uit de film Imtihan. Nightingale Letta, Jikiyama's mee.

दिल की ने दी हवा थोड़ा सा धुआं उठा तेरी मेरी दोस्ती प्यार में बदल गई। अशोक भोसले एंड किशोरदा जी आपको सुना रहे थे फिल्म दोस्ताना से हमने इस गीत को निकाले थे। लुसरार्स 11 मिनटन फोर हाफ नेगे दिस इज योर रेडियो द पावर ऑफ लव अमोर एफएम। बढ़ चलते हैं हम आपको लेकर एन द टेलीफोन दी हाउ ई गो इन द गाटन 0102447250 इज इट नंबर दी वारोप यू कुंट बेलन कमट यू लाइव इन द आउटसेंडिंग फॉर एन क्लेट्सप्राटजे। Dus als u zin heeft om te bellen. En ik zie dat de heer Kantikumar belt. De heer Kantikumar, ik heb u net, in het vorige uur gesproken. Ik hoop eerlijk gezegd op een luisteraar die nog niet eerder heeft gebeld. En uw telefoontje, ik waardeer het ten zeerste. Maar ik zou heel graag een luisteraar aan de telefoon willen die nog niet gebeld heeft. Dus zometeen, ietsjes later, kan ik het telefoontje wel weer aannemen. Toe dikte hij, vond hij een raar haai. Ligt je al die maapko, Amit Kumar or Asha Jiketraf.

L-O-V-I, goed zo het nogmaals. Een geweldige nummer dus toe. Absabi logo kilje jo mijn peeski he. Aur dus toe ham, jesse mene kaha, het is mijn laatste nummer geweest voor vanavond. Aur abhi Nalini Jaipal baki program jo peeski karenge. Nou Nalini, dankjewel. कि आपने मुझे मौका दी है. एक गाना हम पेश करते हैं दोस्तों, इंदाना नेम्ड नलिनी ओफर.